0: পতার আমরা আমরা সন্দেহ অন্য ইয়ত সাথে এসে পাঠকল চার মেগা হাউস রেডিও আদি খোলে রসাই কেউ।
1: नमस्कार, म देवीराम पराजुली जिरे खोर्सानीको भोक लाग्यो। तपाईँ यतिखेर सुन्दै हुनुहुन्छ आधी खोला एफएम 105.4 मेगाहर्ज।